0: وصل على محمد وآل محمد.
1: তাত পানি রেক্রিম এস্তেন যুগ পেকা গাছ দা চিং দোল কদং থোপাগুনে ফুলগানে ছুসলু সনাজাত।

0: ইব আকাশবাণী লেন কাসং জরাঙে সেতানাজাত ইউলি থিমসং চেনমে কানাংসেন লাদাখ হুজুং আজদে টুঙিক চেনমো আশিষ কুন্দ্রে হুজুক সিনাঙা স্কেরজিপ সসপাজিক বোতাজাতে ইউলি দানে জুংলাম আনছেনমো কুনিকা মোটর খরলে স্কেলেনি সিরকাল দেমো পরচেস তাং মোটর খরলে স্কেরঙ্গান আনছা মিচুক চেসি থাপলাম গুনিস করলা ট্রজুর জাতেন সসপে গজুগা স্কেলেন লাসকা গটুং শ্রী রাহুল শর্মা লাদাখ সি ইউলজং সি ইউলি দানে জুংলাম চেনমো কুনিকা সুপ্রিম কোর্টে কার নাংসেন ডিকশন গুন তাম্পং ইয়ামপো লাগলেন নাঙাই খিওনে খান গুনি স্কোর গুন সসপা সাদা জাতেন ইতুস টুঙ্গি চেনমো ডেলো লাসকুং শ্রী স্পন্ব গুনতাং এন এইচ আই ডি সি এল বি আর ও তাং স্কেলডেন লাসখুংস গুনলা ইউলি দানে জুংলাম ইনছেনমো গুনিকা মোটর কোরলের কিনগান ছা মিউজিক সি থোকা আলদানি জুয়ে টার্টিক ইয়োৎখান স্কেলডেন ইট সিরকা গুন আলদেমো বোরচে সি থোকা দাকসা ছুক পা টার্টিক হেজাতে ইয়োৎখান তাং লাসেট সুলিন ইয়োৎখান গুন স্কোরলা রিপোর্ট স্টাচেস লা কা আসপেলা জাতেন ইনাতুলাস কুজাবস আশিষ কুন্দ্রাস ইউলিলদানে জুংলাম ছেনমে থাতো থামা কারিয়তলা মোটর খরলো গুন বোর মিচুকচেস টিম সির গ্যাবগাল চৌকান গুনলা চালান চাচেস ইউটিলা দাক সঙ্গা সংস্পেল ইফিয়া কলিন ইয়তখান কমার্শিয়াল মোটর খরলো গুন স্কেলডেন ইসিরকা গুন অলজকতে মুচিওচেস মোটর খরলে কেনগান ইয়াং ছাকা নিশ নাসা গুনি মোরতাক জাতে তু সোমে জথাপ সঙ্গ ইয়াম্পো স্কেনগান ছা মিচুক চেসি থাপলাম রিক এফিং চেসলা শেত আসালা জাতেনক সসপেনাঙা উজুং আজদে স্কেলডেন লাসকা টুংসি লের জংসপন রমিল সিং সোসপে লাসকুং সোসের পনবগুন লাদাখ পুলিশি স্কেলডেন লাসকা এ আই জি তং ডেলোত কোম্পানি থুজমিগুন থুজ জাতেনক শ্যামির জংসপন কুঞ্জে জংমে উজুক সিনাঙা খালাচে ট্রাইবাল হোস্টেল ইনাঙা লপটু গুনলা ড্রাগস সি স্নোসকিউন গুনিস করলা হাগোস পেলচেস তাং খামজে ট্রান্সপোর্টেনি মিছে জি ফুচে সি থাপসলাম গুনিস করলা হাগোস পেলচে সি ডিগ্রিম টারিক জাতেনক ইতুস ওর জংসপন ইস লপটু গুনলা ড্রাগস সিজাস্তে মিজি গি লুস তাংসে মিসকে গাই খ্যাত গান পা লেবেন খান ইস করলা ইশাদা জাতেন জিক লপটু গুন ড্রাগস তাং জান রাজি চেস সি রিক্স গুনে থাকিং যুগ সে লাপচা সালা জাতেনক তেনা চোকলা খালাচে খাকুর পা এস এইচ ওস কারমাং চুক খালাচে জিন্দা চুং ইসপে লপটা খাঁ লপসি জন বা থেলে আংমো তাং খামজে থকা হাগোস পেল খান ডিসকিট আংমো গুনি ড্রাগস সিজাস্তে স্নোসকিউন লেপকান তাং ই চোক সি রিক্স সামানে থাকিং যুগ সে লপটু গুনলা খাদা লামস্টোন গুন সালা জাতেনক শ্রীজিন দ্রৌপদী মুরমু সাদা জাতখান নাংসিন গেগার ইয়ারগিয়াস ইফিয়া ইউলিস চিসক সি রিক্স খাক সামে মীমাংস কুন ইয়ারগিয়াস ছা গোসিস খাকসানি নকমলতক গেলসা নিউ দিল্লি শ্রীজিনী যুগ দায়কা দিরিং স্কুজাবস দ্রৌপদী মুরমু ইউলিস সাসকিস মিরিক্সি ছার্জি ফান্তক স্লেনিন ইয়তখান অলপটু গুনলা সুংশা চালেঞ্জ ইউলি নাঙা কুসিয়মি ইয়ারগিয়াস ইট সিন্সপো ছাচিজলা চিসক সি রিক্স খাক সামে লপটু গুনলা ইয়ন্তান ইট সিন্সপো থপ গোসিস পো সাবে গোজদম ইনকমলেঞ্জিক লপটু গুনলা লাপচা সালা জাজ
1: शिक्षा सशक्तिकरण का महत्वपूर्ण साधन है। शिक्षा ही वो शक्ति है जो व्यक्ति को आत्मनिर्भर जागरूक और सक्षम बनाती है। मेरी जीवन यात्रा में भी शिक्षा का ही अहम योगदान है। इसीलिए मैं जो भी जनजातीय समाज के लोगों से मिलती हूँ उन्हें शिक्षा के महत्व को समझाने का प्रयास करती हूँ। आपकी शिक्षा और आपका अनुभव उन बच्चों के लिए प्रेरणा बनना चाहिए जो सीमित संसाधनों के साथ बड़े सपने देख रहे हैं। जो आप आगे बढ़ेंगे और दूसरों को भी साथ लेकर चलेंगे तो भी सच्चे अर्थों में राष्ट्र का समावेशी विकास संभव है।
0: সজুংই চি তনসান স্কুল লোনপো ডক্টর এস জয়শঙ্কর সেদ্রিং রিয়ালসা নিউ দিল্লি নাঙা লোচক্স আফ্রিকে শ্রীজিন জোন বা পাউল মাচা টিলে তাং ইয়ামপো ইজালজম জাতেনক ইতুস গোসং ইস্কুয়ে ইউল ফানসুনি পার্লা সংডেল রসং গু রিকচেস তং ডিজিটাল লাসকা গথা রোকটেল জাচে সিসকোরলা ট্রজুর জাতেনক ডক্টর এস জয়শঙ্কর শিসক স্পেলাম গুতে সাদা জাতখান নাংজিন গেগার তং লোচক আফ্রিকা ইস্কুয়ে জামলিং স্টিল দানি তনসান আসোসেকা থুনচিক স্কুয়েতে ছাকলা সানজা চে সি থাকচাতকুন লেনা জাতেনক গেগারিস ইবোলা ভাইরাস সি গোথাপ সানরেলতে আফ্রিকা খামজে চালাক টান জিপচু ইজাকসুমি রোগ্রামে খাক নিসপা কালা জাতেনক ছিলন ডক্টর এইচ জয়শঙ্কর সেদাজত খান নাংসিন ই রোগ্রাম গুন রিকিউতে আফ্রিকা তাঙ্গে খরে ইউলকনে নাঙা ইবোলে নাট নে স্কিপচে সি থকা রোগস লেপচেস ইনকমলতক চোক্স ইজানজিগনে সজুংি খামজে লনকুংস ইসাদাজত খান নাংসিন দাসা সুকপা গেগারি নাঙা ইবোলা ভাইরাস সি নাটবু জারতে ইউৎখান মি সুজিগাং অর্থাক্স মাছায়নক ইনাং মিমাং সুজিগ বুৎখানে জাকমা ইংশুর সাকসিগ নাংলগা ইবোলে নাথ ইয়ৎখান এরগেল খাপ জিগনে গেকারলা সিকিউরিটি না ইয়াং কংকুনলা ছাত ছাইচেস গোসাক তাং চেস অটোৎপা শেলচেস তাং মাসলস ইয়াং না শেরগিউস কুনলা জুরমো ইয়ং আশেস না তেনে ইয়েখরিস মানকাং গুনলা সিকিউরিটি doctors kunla stanchis la labja aspel te teno le lunchin kan gyu te ladak sis nasul gun hato chu sot or gu ni mi chu sot ni stans kar mar khap chu nga pito chu sot nga tang pito chu sot or dun tans kar ma chang gun ka sanchis la pulin jiktano mimans kunis ladak sis nasul gun facebook youtube tang x kun kan air news le gyu te ansan tup che jote nao akashvani leni tar nasul ton

0: ইবো আকাশবাণী লাইন কাসতাঙ্গি জিরাঙে সেতানটা সিনে রসনা সুসানাজাত লাদাখ ইউজং সিনা লোকসুক তানরেলতে ইয়ংছে চানি থাবলিং গুনি স্কোরলা রেলত খাকুরপা গুনতাম ইমাংস গুনি কানে স্পাসপে লেনচেসলা লেনাঙা জে ই আর সি সসপাজি বোধা জাতেন গ্যাগারি থিনকুং চেনমে কানাং জিন ইউটি লাদাখ সিনা ইউলদানী জুংলাম চেনম গুনিকা লদানি জুয়ে জাবস্তক কুন মাং আর্তান পো জাচেজলা টুং চেনম আশিস কুন্দ্রাস ডেলর পনব গুন্তাং পো সসপাজি কে সস্তানো ইয়াং খালাচের জংসপনিস লপটু গুনলা ড্রাগস তাং জান রাজি চে সিরিক্স কুনে থাকরিং যুগ শেজলা শেদ সালিনজিক ই তরসে সেলথাস ফিংচেজলা ছংমে রোজেল পো ছালা জাচেজলা লাপচা সালা জাতেন কাসাতা স্নাচুল কুন ইজিপ সাল জাতে সানাজাত জম্মু খাজুল তং লাদাখ উজুং আজদে জে ই আর সি ইয়ংনা জয়েন্ট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন ইথিপা রাজকুমার চৌধুরী উজুক সিনাঙা লেনাঙা পনবুতং মীমাংসি সসবাজিক উম্পদা জাতে ইউটি লাদাখ সিনাঙা ইয়ংছে চানি তুস কুনে নাঙা লগোদি রিন গুন চামশিক বোর গোসেজিন লগোত কুন মীমাংস সামালা কুসিয়ম নাংসিন থোপ চুকচিস তং লোকসুক তং রেলতে ইয়ংছে চানি থাপদিং গুন স্কোরলা ট্রোদুর জাতেনক ইয়াং মীমাংস কুনে কানে স্পাসপে গুন এলেনা জাতেনক সসপে রিংসলা ডেলত অসপনবগুনে শিলং ইস্তং ইসুর সাবজি চাঙে ইরগুনোরি লুয়ে রিংসলা লকসুক সিফিয়া পেনে ডসং জাতখান গুন নানতান জাচিস ইস্তং ইসুর চাঙার সারুগি ইরগুনোরি লুয়ে রিংসলা লকসুক তাং ডেলতে লাসির কাজুক রেকসুলি নিয়ত ইয়াং ইয়ংছে চানি ইস্তং ইসুর চারুক সাবদুনি লুয়ে ফিয়া ইয়ারগ্যা সি থাবলিং ইচিরিক জাচেসিন তে সামিসকরলা ট্রজুর জাতেনক সসপে রিংসলা জোটা খাঁয়ের দাকপগুন ছংজে এলাক ফেকান গুনতাং মীমাংস কুনিস লগোদে রিন কুন অসপাজিক বোরচিস ট্রান্সফরমার হিংপাগুন স্পোচিস তাং শুক্স চাংমে ইয়ারগ্যাসি থকা ছাকলাস জাতখান গুনলা স্পোসপা তাংসিবা ফুলচি চকসি স্পাসপে গুন সালা জাতেনক সসপে নাঙা লকসুক লাসকাকে টুংসি পি টি রুদ্রগোর তাং লকসুক লাসকুংসির পনব ছেনম ছেবং পালজুর থে তে ডেডোর পনব গুন ইজুকসের পেঞ্জরোগ ইউলি থিমসকুং চেনমে কা নাংসিন লাদাখ উজুং আজে টুং চেনমো আশিস কুন্দ্রে উজুক সিনাঙা স্কেরজিপ সসবাজিক বোধা জাতে ইউলি লদানি জুংলাম চেনমো গুনিকা মোটর খরলে স্কেলডেননি ছিরকাল দেমো বোরসিস তাং মোটর খরলে স্কেনগান ছা মিচুক চেসি থাবলাম গুনি স্কোরলা ট্রোজুর জাতেনক সসপে গুজুগা স্কেলডেন লাসকা গটুং শ্রী রাহুল শর্মাস লাদাখ ইউলজং সি ইউলি লদানি জুংলাম চেনমো গুনিকা সুপ্রিম কোর্টে কা নাংসিন ডিকটিন গুন তামপুং এম্পো লাগলেনি নাঙা খেওনি খান গুনি স্কোরলা সসপা ছাড়া জাতেনক ইতুস টুঙ্গিক ছেনমোস ডেলুর লাসখং শ্রী স্পনবো তাং এন এইচ আই ডি সি এল বি আর ও তাং স্কেলডেন লাসখং গুনলা ইউলি লদানি জুংলাম ছেনমো গুনিকা মোটর খরলে কেনগান ছা মিচুক চেসি থকা লদানি জুয়ে টার্ডিক ইয়তখান তাং স্কেলডেনি ছিরকা গুন আলদেমো বরসেসি থকা ডাকসা ছুকপা টার্ডিক হিয়তখান তাং লাসির অশ্রুলিন ইয়তখান গুন স্কোরলা রিপোর্ট স্টাচেসলা কাস পেলা জাতেনক এনা তুজলা স্কুজাবস আশিস কুন্দ্রাস ইউলিলদানি জুংলাম ছিনমে থাতু থামা কারিউতলা মোটর খরলো গুন বোর মিচুকচিস থিমসি গেবগাল চোখান গুনলা চালান চাচিস তাং ইউটিলা দাক সিনাঙা সংস্পেলিফিয়া শুলিন ইয়তখান কমার্শিয়াল মোটর খরলো গুনি স্কেলডেনি ছিরকা গুন জিওক দেমো বোরচিস মোটর খরলে স্কেনগান ইয়াং ছেন ইয়তখানি স্নাসাগুনি মোরতাক জাতে তু সোমে জোথাপ তাং ইয়াম্পো স্কেনগান ছা মিচুক চেসি থাবলাম জিক ফিংচেসলা শেষ চালা জাতেনক সসপে নাঙা উজুং নাজদে স্কেলডেন লাসকাকে টুংসি লের জংসপন রমিল সিং সসপে লাসকুং সোসের পনবগুন লাদাখ পুলিশি স্কেলডেন লাসকাকে এ আই জি তাং ডেলুত কোম্পানিগুনি থুজমিগুন থুসা জাতেনক শ্রীজিন দ্রৌপদী মুর্মু সেদা জাতখান নাংসিন গ্যাগারি ইয়ারগ্যা সিফিয়া ইউলি শ্রীচক শ্রী রিস্কাক সামে মীমাংস কুল্লা ইয়ারগ্যাস শাহ গোসেস খাকসানি নকমলতক গেলচা নিউ ডেলি শ্রীজিনী যুগজাং কাহা দ্রিং স্কুজাবস দ্রৌপদী মুর্মুস ইউলি সাসকেস মিরিক সি ছ্যারজি ভান্তক লেনখান লপটু কুন্লা সুংশা চ্যালেঞ্জিক ইউলি নাঙা কুসিয়মি ইয়ারগ্যাস ইদ সিনসপো ছাচিজলা শ্রীচক শ্রী রিস্কাক সামে লপটু কুন্লা ইয়ন্তান ইদ সিনসপো থোপ গোসেস পো সাবে রগোজদম ইনক মলেঞ্জিক লপটু কুন্লা লাপচা সালাজাজ
1: सशक्तिकरण का महत्वपूर्ण साधन है। शिक्षा ही अशक्ति है जो व्यक्ति को आत्मनिर्भर जागरूक और सक्षम बनाती है। मेरी जीवन यात्रा में भी शिक्षा का ही अहम योगदान है। इसीलिए मैं जो भी जनजातीय समाज के लोगों से मिलती हूँ उन्हें शिक्षा के महत्व को समझाने का प्रयास करती हूँ। आपकी शिक्षा और आपका अनुभव उन बच्चों के लिए प्रेरणा बनना चाहिए जो सीमित संसाधनों के साथ बड़े सपने देख रहे हैं। जब आप आगे बढ़ेंगे और दूसरों को भी साथ लेकर चलेंगे तो भी सच्चे अर्थों में राष्ट्र का समावेशी विकास संभव है।
0: শ্যামি রিজংসপন কুঞ্জে জাংমে উজুক সিনাঙা খালাচে ট্রাইবাল হোস্টেল ইনাঙা লপটু গুনলা ড্রাগস ইস নস্কিয়ন গুন স্কোরলা হাগোস পেলচিস্তং খামজে ট্রান্সপোর্ট চানি মিছে ইজিক ফুচেসি থাপস গুন স্কোরলা হাগোস পেলা জাতেনক ইতুস অর্জংসপনিস লপটু গুনলা ড্রাগস হিজাস্তে মিজিগি লুস তাং সেম নিসকে গাই খ্যাত গান পা লেবিন ইয়ত খানি স্কোরলা ইশাদা দা দিনজিক লপটু গুনিস ড্রাগস তাং জান রাজি চে সে রিস কুনে থাকরিং আইজুক শেজলা লাপচা আসলা যা তেন তেনা চোলা খালাচে খাকুরপা এস এইচ ও স্কারমা চুক খালাচে জিন্দা চুক নিস পে লপটা খাই লপসি জন বা ঠেলে আংমো তাং খামজে থকা হাগোস ফেলখান দিসকিত আংমো গুনিস ড্রাগস হিজাস্তে স্নোসকিউন লেপকান তাং ই চোকসি রিক্স সংমানে থাকরিংা যুগশেজলা লপটু গুনলা খাদা লামস্তন সালা জাতেনক ই নাচুলগুন নিজেরং লানগেসলা আকাশবাণী লেনে সানচেজলা ফুলেনজিক নাইন জংস্কার ইউলজং সি ফানচেজমা পমু গুনতং আমাঠু গুনি খামজে ট্রান্সপো বরচে সি মিজি তাংয়াম পো পাদুমিনাঙা দিরিং তং থরেস এজাকি সিফিয়া খামজে কেম জিগে টালিক এজারঞ্জিক তানক ই কেম্বো স্মাকমি তং মেট্রো জোন হেলথ সার্ভিসেস লিমিটেড নিজকে জুংডেলা টালিক এজারঞ্জিক তানক শিশু কল্যাণ ইয়োশনে নংলো গাছুলি নিয়ত খান ই খামজে কেম্বে নাঙা জংস্কার ইউলজং সি মীমাংস কুন্তং মিকসালে ফানচিজমা পমো কুন্তং ঠুগি আমালে মাংপুজি গিজ ফান্তোস কুন এলেনা জাতেনক জংস্কারি বি এম মো ডক্টর আংমুস মীমাংস কুন্তং মিকসালে পমো গুনিস ই কেমে ফান্তোস লেনচিজলা জুয়াপুলা জাজ
2: নানগেস ডক্টর আংমো ব্লক মেডিকেল অফিসার নিজং ছংমা ই জুয়ায়ত নিজং সুজে জেরমো চিজগিয়ত না দাসা ইক আঙাতা সিএসি পা দু মাস কেউ দাজাত ইক আঙাতা আর্মি গুনি ছোস না জাপু নিসি মেডিকেল ক্যাম্প দুক ইনা নিজং মান মান চিসংমা ফ্রি থুপ দুক দুঙাতা হেলথ পুঙাতা ছংমা খাকচে নিউ দেফে লিলো মাজা দা ছংমা সিকিউ দাজাত ইক নিজং উল্ল রুসপি ডক্টর দু গাইনি ইয়ত আঙাতা দুমান বো খরাং উন ডক্টর নিজ সিকিউতে দুক দে নিজং উল্ল মান মান চিসংমা ফ্রি তাংচে নিউ দেফে নিজং ছংমা সিকিউ দাজাতলে Lastly, I would like to thank Indian Army for organizing such a medical camp in a remote area like Zanskar. You are winning heart and building trust of the people of a remote area like Zanskar. Thank you so much for organizing such a medical camp.
0: সজুংয়ে ছি তনচান স্কুল লোন পোহ ডক্টর এস জয়শঙ্কর হিসদ্রিং রিয়ালসা নিউ দিল্লি নাঙা লচোক্স আফ্রিকে শ্রীজিনজন বা পল মাসাটিলে তাং নিয়াম পো ইজালজম যা তেনক ইতু গোসকিং নিসকুয়ে ইউল ফানচুনি পারলা সংডেল ডসং রিগু রিকচেস তাং ডিজিটাল লাস্কা গাথোগা রকডেল যা চেস স্কোরলা ট্রসদুর যা তেনক ডক্টর এস জয়শঙ্কর হিস চিচোক্স পেলাম রিগু তে ইশারা জাত খান নাংজিন গ্যাগার তাং লচোক্স আফ্রিকা নিসকুয়ে জামলিং শ্রী ইলদানি তনসান অসোসে কা থুঞ্জিক স্কিউতে ছাগলা সাজা চে সি থাকসাত কুন এলেনা জাতেন গ্যাগারিস ইবোলা ভাইরাস সি গোথাপ সানরেলতে আফ্রিকা খামজদে চালাক টান জিপচু জাকসুমি রোগ্রামে খাক নিসপা কালা জাতেন ছিলন ডক্টর এস জয়শঙ্কর সেরাজাত খান নাং সিন ই রোগ্রাম গুনের গিউতে আফ্রিকা তাং ইহরে ইউল কুনে নাঙা ইবোলে নাত নে স্কিউপচে সি থা রোগ লেপচে নকমল তক ছোস এজান জিগনে সজুংি খামজে লনকুং সি শাদাজাত খান নাংজিন ডাক্তার সুকা গ্যাগারি নাঙা ইবোলে ভাইরাস সি নাতবু জারতে ইয়ত খান মি সুজিগাং মর্তাক্স মাছা নক ইন নাং মিমাং সুজিক বুৎখানী জাকমা ইংশুর চাকসিগি নাংলোগা ইবোলে নাথ ইয়ত খান রিগেলকাপ জিগনে গ্যাগারলা স্কিউতে ইয়তনা ইয়ংখং কুনলা সাত ছাচিস গোসাক তাংচিস ট্রোৎপা শালচিস তাং শেরগুস কুনলা জুরমো ইয়ং আশেস না তেনে ইয়েখরিস মানখান গুনলা স্কিউতে ডক্টরস গুনলা স্তান গোশিস খাকসানি নকমলতে লাভজা হাসপাল তেনক ভেনেজুয়েলে খাকুর পাশ্রিত জিন ডেলসি রড্রিক্স থরে নেপাললা এজাকশিংয়ে গ্যাগারে জিসকোর লাস্কিউচেজনক ইতুস খং তাংয়াম্পো পনবো চেনমোগো নিলদানি থুজে জিগাং স্কিউচেজনক ইয়াং শিলন নরেন্দ্র মোদী তাংয়াম্পো ইজালজম জাতে ইউলিংস্কিউ পারলা তনসান সোসেকা ট্রজুর দাচে সিরেবানক সজুংই ছি লনকুংসনা ডিনসাসপা রণধীর জয়সওয়ালিস রিগ্যালসা নিউ দিল্লি নাঙা স্কুজাবস রড্রিক্স সি গ্যাগারে জিসকোর তাং রেলতে সারপেল পাগুনলা সেরাজা